0: নি আমি বাক্স মইতে রাইখা যাইছি ফুলের মালাও খানি
1: Sur la rivière Balachoire, Bangladesh.
2: C'est le soir sur Radio Octopus.